0: আসলো, জুমু জমগান তু জ্বলাসলো,
1: রীতাক গেউন পিকচার আক তু আসলো,
0: নাঙ্গো না আই আই তস মোর্ন নাকা, কণে সাংলা তুকা আউ আউ কিতবা।

0: আগেবেন সদাবহার কারেবড়ি নিমনে গীত একপাচো বেয়ে জল্লো আসা। নিমনে গীত আসা মিলন ফিল্মাতলে লতা মঙ্গেশকর আনি মুকেশ জি হাঁচা আওয়াজান লক্ষ্মীকান্ত প্যারিলাল হাঁচে সঙ্গীত আসা। আনন্দ বক্ষী হাঁচে বোল। হ্যা গীতা বঙ্গড়া আমাদের কারেবর সপ্তাহ বরোবর 9 আইকোপাক রাওয়াত নিউজ এট 9।
1: अरे बाबा शोर नहीं शोर शोर शोर
2: पवन करे शोर।
1: हाँ।